0: আচ্ছা, মানুষের সম্পর্ক নিয়ে তোমার ভাবনা কেমন?
1: মানুষের সঙ্গে মানুষের, না একটা ছেলের সঙ্গে একটা মেয়ে,
0: মানে প্রেমের?
2: মাওলানা কোয়েলহু বলেছেন, ভালোবাসা পৃথিবীর আত্মাকে বদলে দেয়।
0: এত মানুষের কথা কোট করো কেন? তোমার নিজের কোনো ভাবনা নেই?
2: আমার নতুন করে বলার কিছু নেই। ভালোবাসার সব কথা মানুষ আগেই বলে দেয়।

0: Shout out to Pete, 888. Thank you for your message. Hope you're enjoying the tunes. Listening to a producer called Sakib Thonmoy at the moment. Track is called Cinema.
1: কারণ মানুষ কেবলমাত্র তার নিজেকে ভালোবাসে
2: তাহলে প্রেম ভালোবাসা কি মিথ্যা